ধারী যুগ সাধিছু যুগে স্বরী কেনঠানে গৌরী মা কেনে মাহেশ্বরী কেনঠানে তুই সুরেশ্বরী পিধি কলা চুরি মাগতির সুর ধারী যুগ সাধিছু যুগে।

অতিবড়ি জগন্নাথ দাস কৃত শ্রীমৎ ভাগবত আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

আকাশবাণী বলাঙ্গীর শুনন্তু ভক্তিগীতা শিল্পী অরবিন্দ মুদুলী।

প্রচার কল গোস্বামী তুলসীদাসকৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছ পারম্পরিক গীত আজ এ শুণত ছন্দ

0: বুদ্ধু, নোয়াকার জিতিবার মৌকা? ওয়াও, বাপানকু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেইলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
0: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ।

প্রচার করলো হিন্দি কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর। এথর শুনন্তু ওড়িয়া কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র অধুরা প্রেম কাহাণী, কণ্ঠদান করেছেন হিউম্যান সাগর এবং অসীমা পণ্ডা। গীত অরুণ মন্ত্রী,

0: প্রচার কল ভক্তকবি রামদাস বিরচিত দার্ঢ্যতা ভক্তি। আজ এথিরে শুনিলে দীনবন্ধু দাস সম্বাদর দ্বিতীয় ভাগ।
1: আমার রাজা বাবুঙ্কর যেতবেলে দেখিব ঘরে এসি ফ্যান সব চলিথিব।
2: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
1: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
2: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
1: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যাব।
2: জানি না কি সরকার পরা এতিপে সাবসিডি দেউছন্তি।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছু সুগম সঙ্গীত। প্রথমে শিল্পী শিবরথ, গীতিকার চন্দন কুমার।

এসএমএস জরিয়ে আইবা 29 তারিখ তক নিজের মতামত দেই পারবে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সিএচএসসি পরিচালিত যুক্ত দুই পরীক্ষা ফল আইবা কাল বাহারবা বলে বিদ্যালয় আ গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড কইছন। মধ্যাহ্নর 12:30 বাজে পরিষদ কার্যালয়ন মন্ত্রী শ্রী গণ্ড পরীক্ষা ফল পুস্তিকা উন্মোচন করবে। উপরবেলা 3 বাজে results.orissa.gov.in আউ result.digilocker.gov.in থি লগ ইন করিকি ছাত্রছাত্রী মানে পরীক্ষা ফল জানি পারবে। ই বছর পাখাপাখি 4 লাখ ছাত্রছাত্রী যুক্ত দুই কলা বিজ্ঞান বাণিজ্য আউ দন্তামূলক বিষয় পরীক্ষা দিয়েছেন। সিআডে মেট্রিক সপ্লিমেন্টারি পরীক্ষা লাগি ফর্ম ফিল আপ প্রক্রিয়া ই মাসর 25 তারিখ তক বড়া যাইছে। মাধ্যমিক শিক্ষা পরিষদ বোর্ডর সূচনা অনুসারে মেট্রিক সহ রাজ্য মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা লাগি আবেদন সময়সীমাকে বিল বড়া যাইছে। ই বছর মেট্রিক রেগুলার আউ এক্স রেগুলার পরীক্ষার্থী 8000 এতকা পরীক্ষার্থী অনুপস্থিত থিলে আউ 17,055 জন ফেল হইতিলে। সেমানকু ফেরথরে সুযোগ দেবার লাগি সপ্লিমেন্টারি পরীক্ষা লাগি ফর্ম আবেদন করা যাইছে। রাষ্ট্রীয় শৈক্ষিক অনুসন্ধান আ প্রশিক্ষণ পরিষদ এনসিইআরটি ভিন ভিন শিক্ষক শিক্ষা কার্যক্রম লাগি অনলাইন আবেদন আহ্বান করেছে। 5টা কোর্স 3 আলেখা লাগি সাধারণ প্রবেশ পরীক্ষা সিসিই 2026 জরিয়ে করা যাবা। আবেদন প্রক্রিয়া 15 মে নু মূলিছে আউ ইটা জুন 5 তারিখ তক চালবা। আগ্রহ প্রার্থী মানে সিইই 2026 পোর্টাল জরিয়ে আবেদন করে পারবে। পরীক্ষা জুন 28 তারিখ দিন সারা দেশে করা যাবা বলে এনসিইআরটি তরফ সূচনা দিয়ে যাইছে। রাজ্য ক্রাইমব্রাঞ্চর মহিলা আ শিশু অপরাধ নিরাকরণ শাখা সিএডব্লু এন্ড সিডব্লু তরফ নিখোঁজ ছুঁয়ামানকু খুঁজবার লাগি আইবা গুরুবার নু 30 তারিখ তক অপরেশন অন্বেষণ মূল্যবা। ই অভিযানটি পুলিশ অলগা রাজ্যকে যাইকি নিখোঁজ ছুঁয়ামানকু খুঁজবা। এথিলাগি সবু রেঞ্জ আইজি আউ ডিআইজিঙ্কু সিএডব্লু এন্ড সিডব্লু তরফ চিঠি জরিয়ে জনাই দিয়া যাইছে। রাজ্য পুলিশ সঙ্গে তালমেল রখবার লাগি কমিশনরেট পুলিশ সহিতে 8টা রেঞ্জকে দায়িত্ব দিয়া যাইছে। সেমানে পশ্চিমবঙ্গ আসাম নয়াদিল্লী সহিতে 13টা রাজ্য কে যাইকি নিখোঁজ ছুঁয়ামানকু খুঁজবে। জ্যৈষ্ঠ মাসর অন্ধারপখর চতুর্থী তিথি অবসরে পুরী শ্রীমন্দির মহাপুরুষমানক বনক লাগি নীতি করা যাবা। 2 নম্বর ভোগমণ্ডপ নীতি শেষ হবার উত্তর বেলবুড়র 6 বাজে নু রাতির 10 বাজে তক ই নীতি করা যাবা। বনক লাগি নীতি গোটে গুপ্ত নীতি হইতিবা নু মহাপুরুষমানক সর্বসাধারণ দর্শন 4 ঘণ্টা লাগি বন্ধ রহবা বলি শ্রীমন্দির প্রশাসন তরফ সূচনা দিয়া যাইছে। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা লাগি 3 রথর 42টা চকর তেয়ার কাম শেষ কেপে পৌঁছিছে। ভোই সেবক মানকর দেখরেখতি সিঙ্গড়া পিটা কাম শেষ হইছে। রথ খলান মহারণা সেবক মানে 2টা ধূলিদণ্ডা তেয়ার করুছন। গোটে ছাড় পরিচ্ছা শেষ হইতবার বেলে 6টা তেয়ার চালিছে। দোলবেদিন তেয়ার করা যাইতবা অস্থায়ী কমারশালান ওঝা সেবক মানে 3 রথর দণ্ড কটা তেয়ার কাম জারি রখিছন। দোলবেদিন মহাপুরুষমানক স্নানযাত্রা আউ রথযাত্রাতি পূজানীতি লাগি কুরুম পিঢ়া বিজে ডোরি আউ পয়তা প্রস্তুতি লাগি প্রক্রিয়া মূলেছে। বৌদ্ধ জেলান জনভাগিদারী অভিযান মূলেছে। জেলার বৌদ্ধ হরবঙ্গা আউ কটামাল ব্লকন আদিম জনজাতি আদিবাসী বহুল গাঁমানকে আইবা 25 তারিখ তক খেপ খেপ করে ই অভিযান করা যাবা। জনজাতি সম্প্রদায়ের সশক্তিকরণ সেমানকর ঐতিহ্যর সুরক্ষা আউ অধিকারকে সুনিশ্চিত করবারটা হচ্ছে ইতার মূল লক্ষ্য। তৃণমূল স্তর্ণ লোকমানকর সক্রিয় ভাগিদারী সহিতে ইতাকে কার্যকরী করা যাচ্ছে। পানিপাগ রাজ্যের বড়ভাগি জাগান গরম আ গুলগুলি পাগ লাগি রয়েছে। পশ্চিম ওড়িশার বড়ভাগি জাগান তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রহুতবার সূচনা আমকু মিলিছে। সুন্দরগড় সহিতে রাজ্যের 8টা জেলার কেতেটা জাগান কাল বৈশাখীর বলে ধোকাগড়ের অনুমান করা যাইছে। সেয়াড়ে মৌসুমী বায়ু ই মাসর শেষ তক কেরলম ন পৌঁছিবার লাগি পাগ অনুকূল রয়েছে বলে পানিপাগ বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। শেষে মুখ্য খবর ফের ঘায় বিকশিত ভারত লক্ষ্য পূরা করবার দিকে চাষ আউ চাষীমানক গুরুত্ব আইবা দিনে আহরি বড়বা বলে কহিলে কেন্দ্র কৃষিমন্ত্রী। মাটির স্বাস্থ্য রক্ষা লাগি মূল করা যাবা ক্ষেত বঞ্চাও অভিযান। ভুবনেশ্বর থাপনা হবা ইএসআই কলেজ আউ হসপিটাল আইবা কাল বাহারবা যুক্ত দুই পরীক্ষা ফল আউর রাজ্যের ভিন ভিন জাগান জারি রয়েছে গরম। মাসর শেষ তক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছিপারে কেরল। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল জুহার।

0: দাদা জোহার।
1: জোহার বহেন, জোহার জোহার
0: দাদা।
1: হ্যাঁ বহেন,
0: দেখো ইরে যে সে বনে দিনা দুইটা হেলান নি গে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ওড়ো প্যান গুটে অধে নি দেবার।
1: হ্যাঁ,
0: এটা ওড়ো প্যান গুটে অধে দিয়ে থিতা বলে নি গে, খজুর খুজুরা টিকে বনে করে পাচি থিতা বলুছ।
1: হ্যাঁ, যে খজুর পাচলাট বি হেলান, কেতরা জায়গা না পাচলান, বজার কে আউ।